রই ভাই গদগদান গধর লে খতখতান রই ভাই গদগদান গধর লে খতখতান নব ভয়া ডবডবান পোট ডাউ ঝপঝপান নব ভয়া ডবডবান পোট ডাউ ঝপঝপান।